0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র এফএমের 101.7 মেগাহার্জে। সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ উপস্থাপনার দায়িত্বে আছি আমি মুনমুন দত্ত ও সঙ্গে সাথী
1: আমি তাপসী।
0: নমস্কার শ্রোতা বন্ধু, প্লাস্টিক দূষণ পৃথিবীর জন্য বিপদজনক। আজ এই বিষয়টি নিয়ে একটু আলোচনা। হ্যাঁ, প্লাস্টিক দূষণ বর্তমান বিশ্বের অন্যতম প্রধান পরিবেশগত সংকট। এটি মাটি, জল ও বায়ুকে বিষিয়ে তুলছে এবং মানব স্বাস্থ্য ও জীব বৈচিত্র্যের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 460 মিলিয়ন টন প্লাস্টিক উৎপন্ন হয়, যা সমগ্র পৃথিবীর ইকোসিস্টেমকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্লাস্টিক দূষণ কেন পৃথিবীর জন্য সবচেয়ে বড় বিপদ? কারণ সাধারণ প্লাস্টিক শত শত বছরও মাটিতে মিশে যায় না, এগুলো কেবল ভেঙে অতি ক্ষুদ্র

কণা বা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যা মাটি ও জলের স্বাভাবিক গুণাগুণ নষ্ট করে। জীবজগতের ক্ষতি যেমন সমুদ্র ও জলাশয়ে মিশে যাওয়া প্লাস্টিক খেয়ে মাছ, কচ্ছপ ও পাখির মতো কোটি কোটি জলজ ও স্থলজ প্রাণী মারা যাচ্ছে। মানব স্বাস্থ্যের ঝুঁকি যেমন খাদ্যচক্রের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করছে, এছাড়া প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত বিভিন্ন বিষাক্ত রাসায়নিক মানবদেহে ক্যান্সার, হরমোনজনিত সমস্যা এবং অন্যান্য দুরারোগ্য রোগের ঝুঁকি বাড়াচ্ছে। তাছাড়া জলবায়ুর পরিবর্তন প্লাস্টিক উৎপাদনের মূল উৎস হল জীবাশ্ম জ্বালানি। প্লাস্টিক তৈরি এবং তা পোড়ানোর ফলে বিপুল পরিমাণ গ্রিন হাউস গ্যাসে নির্গত হয়, যা বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করে। প্লাস্টিক দূষণ প্রতিকারের উপায়গুলি হলো দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার করা এবং পরিবেশ বান্ধব বিকল্প যেমন কাপড়, পাট বা কাঁচের জিনিস ব্যবহার করা। প্লাস্টিক দূষণ প্রতিকারের প্রধান উপায় সেই জন্য প্লাস্টিকের থলি, জলের বোতল, স্ট্র ও ওয়ান টাইম কাপ প্লেট ব্যবহার বন্ধ করুন। পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের উৎপাদন ও ব্যবহারের কঠোর সরকারি নীতি থাকা প্রয়োজন। প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে বা রিসাইকেল বিনে ফেলা উচিত, যেখানে যাতে তা সহজে প্রক্রিয়াজাত করা যায়। এছাড়া বিদ্যালয়ে বা সামাজিক প্রচারণার মাধ্যমে প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে। প্লাস্টিক দূষণ কেবল আমাদের বর্তমান প্রজন্মকেই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবীটাকে হুমকির মুখে ফেলছে। টেকসই পরিবেশ গড়তে প্লাস্টিকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এখন এই সময়ের প্রধান দাবি। শ্রোতাবন্ধু, এখন আপনারা শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে জীবনমুখী বাংলা আধুনিক গান।

0: শুনছিলেন বাংলা আধুনিক গান কণ্ঠে নচিকেতা চক্রবর্তী। শ্রোতাবন্ধু, প্রখ্যাত বাঙালি শিক্ষাবিদ, গণিতজ্ঞ, আইনজীবী এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার আশুতোষ মুখোপাধ্যায়, আজ ওনাকে নিয়ে একটু আলোচনা। আশুতোষ মুখোপাধ্যায়ের অদম্য সাহস, দৃঢ় ব্যক্তিত্ব, স্বাভিমান এবং ব্রিটিশ সরকারের প্রতি আপোষহীন মনোভাবের জন্য তাকে বাংলার বাঘ উপাধিতে ভূষিত করা হয়। উনি 1864 সালের 29 জুন কলকাতার বউবাজারে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন স্বনামধন্য চিকিৎসক এবং মাতা জগত্তারিণী দেবী। প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে এমএ এবং পরে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি লাভ করেন। শিক্ষা বিস্তারে তার অবদান। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মূল লক্ষ্য ছিল শিক্ষার প্রসার এবং মাতৃভাষার উন্নয়ন। তিনি 4 দফায় কলকাতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়েই বিশ্ববিদ্যালয়টি একটি স্বাবলম্বী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। তিনি 1908 সালে কলকাতা ম্যাথামেটিক্যাল সোসাইটি এবং 1914 সালে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া 1916 সালে তিনি আশুতোষ কলেজের প্রতিষ্ঠা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবারের মতো বাংলায় এমএ পড়ার সুযোগ করে দেন তিনি। 1904 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন এবং 1920 সালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হন। একজন বিচারক হিসেবে তার প্রজ্ঞা ও মেধা সর্বমহলে প্রশংসিত হয়েছিল। তার ব্যক্তিত্ব, পাণ্ডিত্য ও সাহসিকতার কারণে তিনি আজীবন বাঙালির অনুপ্রেরণা হয়ে আছেন।
1: বন্ধুরা, আজকের দিনটি একটু আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ, কারণ আজ হচ্ছে আন্তর্জাতিক আনারস দিবস। আন্তর্জাতিক আনারস দিবস এর ইতিহাস ও বিশ্বজুড়ে এর বিস্তার বললে, আনারস যার বৈজ্ঞানিক নাম অ্যানারস কামারুন, মূলত দক্ষিণ আমেরিকার ট্রপিক্যাল বা ক্রান্তীয় অঞ্চলের ফল। ইতিহাসবিদদের মতে প্যারাগুয়ে এবং ব্রাজিলের মধ্যবর্তী প্যারানা প্যারাগুয়ে নদী উপত্যকায় এই ফলের উৎপত্তি। সেখান থেকে স্থানীয় অধিবাসীদের হাত ধরে এটি সমগ্র দক্ষিণ আফ্রিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়ে। 1493 সালে খ্রিস্টোবার কলম্বাস যখন গুয়াদেলুপ দ্বীপে পৌঁছান, তখন তিনি প্রথমে এই সুস্বাদু ফলটি আবিষ্কার করেন। ইউরোপীয়রা এর নাম দেয় পাইনঅ্যাপেল, কারণ এর আকৃতি পাইন কোনের মতো এবং ভেতরের অংশটি আপেলের মতো মিষ্টি ও রসালো ছিল। পর্তুগিজ ও স্প্যানিশ অভিযাত্রীদের মাধ্যমে 1600 এবং 1700 শতাব্দী আনারস এশিয়া, আফ্রিকা এবং ফিলিপাইনে প্রবেশ করে। ভারতে মোগল আমলে পর্তুগিজদের হাত ধরেই আনারসের চাষ শুরু হয়েছিল। আন্তর্জাতিক আনারস দিবসের প্রেক্ষাপট গুরুত্ব বললে, প্রতি বছর 27 জুন আন্তর্জাতিক আনারস দিবস পালন করা হয়। এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো অনেক। এই ক্রান্তীয় ফলের পুষ্টিগুণ, এর বৈশ্বিক অর্থনৈতিক গুরুত্ব এবং সাংস্কৃতিক প্রতীক হিসাবে এর ভূমিকাকে উদযাপন করা, আতিথেয়তার প্রতীক। ইউরোপীয় সংস্কৃতিতে এবং বিশেষ করে আমেরিকার প্রাথমিক ইতিহাসে আনারসকে অত্যন্ত বিরল এবং মূল্যবান মনে করা হতো। কোনো বাড়িতে অতিথি এলে তাকে আনারস দিয়ে আপ্যায়ন করা মানে ছিল সর্বোচ্চ সম্মান প্রদর্শন। আজ অবধি আনারস কি বিশ্বজুড়ে আতিথেয়তা এবং বন্ধুত্বের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। অর্থনীতির গুরুত্ব বললে আনারস আন্তর্জাতিক ফল, বাণিজ্যের অন্যতম প্রধান স্তম্ভ। ফিলিপাইন, কোস্টারিকা, থাইল্যান্ড, ভারত এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর গ্রামীণ অর্থনীতি আনারসের চাষের উপর অনেকাংশে নির্ভরশীল। এই দিবসটি চাষিদের পরিশ্রমকে সম্মান জানানোর একটি মাধ্যম। আনারসের স্বাস্থ্য ও পুষ্টিগুণ বললে আনারস কেবল স্বাদেই অতুলনীয় নয়, এটি পুষ্টির একটি পাওয়ার হাউস। এতে রয়েছে ভিটামিন সি, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে। এবার আজকের দিনটি কিন্তু আরেকটি বিশেষ দিন, কারণ আজ হলো হেলেন কেলার দিবস। ইনি ছিলেন শৈশবের প্রথমে কয়েক বছর হেলেন এক গম্ভীর অন্ধকার ও নীরবতার জগতে বন্দী ছিলেন। নিজের মনের ভাব প্রকাশ করতে না পেরে তিনি অত্যন্ত উগ্র ও খিটখিটে স্বভাবের হয়ে উঠেছিলেন। কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় 1887 সালে, যখন তার জীবনে আগমন ঘটে শিক্ষিকা আন সুলিভানের। আন সুলিভান অবদান ও শিক্ষার আলো। আন সুলিভান নিজেও আংশিক দৃষ্টিহীন ছিলেন, তাই তিনি হেলেনের কষ্ট বুঝতে পেরেছিলেন। তিনি হেলেনের হাতে তালুতে আঙ্গুল দিয়ে অক্ষর লিখে যোগাযোগ করার এক অদ্ভুত পদ্ধতি শেখাতে শুরু করেন। একদিন একটি জলের পাম্পের নিচে হেলেনের হাত রেখে অন্য হাতে সুলিভান লিখে দিলেন ওয়াটার। সেই মুহূর্তে 7 বছর বয়সী হেলেন বুঝতে পারলেন যে পৃথিবীর প্রতিটি বস্তুর একটি নাম আছে। এই একটি ঘটনাই হেলেনের ভেতরে অবরুদ্ধ আত্মাকে জাগিয়ে তোলে। এরপরে তিনি ব্রেইল পদ্ধতিতে পড়তে শেখেন, বিশেষ পদ্ধতিতে কথা বলতে শেখেন এবং টাইপরাইটার ব্যবহার করা আয়ত্ত করেন। নারী অধিকার ও সামাজিক ন্যায় বিচার নিয়ে তিনি নারীদের ভোটাধিকার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া যুদ্ধবিরোধী আন্দোলন এবং শ্রমিকদের অধিকার রক্ষায় তিনি সোচ্চার ছিলেন। 1980 সালে আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি জিমি কার্টার হেলেন কেলারের জন্মশত বার্ষিকী উপলক্ষে 27 জুন দিনটি অফিসিয়ালি হেলেন কেলার দিবস হিসেবে ঘোষণা করে। সামাজিক সংযোগ বললে যদিও আন্তর্জাতিক আনারস দিবস একটি কৃষিভিত্তিক এবং পুষ্টি বিষয়ক দিন এবং হেলেন কেলার দিবস একটি গভীর মানবিক ও অনুপ্রেরণামূলক দিন, তবুও এই দুই উদযাপনের মধ্যে একটি চমৎকার দার্শনিক সামঞ্জস্য রয়েছে। আন্তর্জাতিক আনারস দিবস, হেলেন কেলার দিবস, আতিথেয়তা, সুস্বাস্থ্য, প্রকৃতি ও অর্থনীতি। হেলেন কেলার দিবস অনন্য ইচ্ছা, প্রতিবন্ধকতা, জয়, মানবিক অধিকার। প্রকৃতির দেওয়া উদযাপনের সঠিক মূল্যায়ন ও উদযাপন, এটি হলো আন্তর্জাতিক আনারস দিবসের বিশেষত্ব। হেলেন কেলার দিবসে মানুষের ভেতরের সুপ্ত ক্ষমতা বিকাশ ও সাম্য প্রতিষ্ঠা, বৈশ্বিক বাণিজ্য এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধি করে, সেটি হলো এই আনারস। তেমনি হেলেন কেলার দিবস সমাজকে সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক হতে শেখায়। প্রকৃতির রুক্ষ ত্বকের ভেতরে যেমন আনারসের মিষ্টি ও রসালো অংশ লুকিয়ে থাকে, ঠিক তেমনি হেলেন কেলার অন্ধ ও নীরব শরীরের ভেতরে লুকিয়েছিল এক প্রখর বুদ্ধিমত্তা ও মানবিক আলো। উভয় আমাদের শেখায় যে বাহ্যিক রূপ যাই হোক না কেন, ভেতরের আসল গুণ বা শক্তিটাই সবচেয়ে মূল্যবান।
0: শ্রোতা বন্ধু, মিশন বাৎসল্য যোজনা হলো ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের একটি কেন্দ্রীয় স্পন্সর্ড স্কিম। এর মূল উদ্দেশ্য হলো প্রতিকূল পরিস্থিতিতে থাকা শিশুদের সার্বিক যত্ন, নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং তাদের একটি নিরাপদ পারিবারিক পরিবেশ প্রদান করা। এর মূল লক্ষ্য ও সুবিধাগুলি হল দুর্বল ও দুস্থ শিশুদের সুরক্ষার জন্য স্পন্সরশিপের অধীনে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা, সাধারণত প্রায় 4,000 টাকা প্রদান করা হয়। অনাথ, পরিত্যক্ত ও বিপদগ্রস্ত শিশুদের জন্য নিরাপদ আশ্রয় ও সার্বিক সহায়তার ব্যবস্থা। যেসব শিশু পিতামাতাহীন বা পরিবারে থাকার যোগ্য নয়, তাদের জন্য কোনো উপযুক্ত পরিবারের তত্ত্বাবধানে রাখা এবং সহায়তা দেওয়া। 18 বছর পার হওয়ার পর শিশুর যত্ন প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে আসা তরুণ তরুণীদের স্বাবলম্বী হওয়ার জন্য আর্থিক অনুদান দেওয়া। জেলাভিত্তিক স্তরে এই যোজনাটি জেলা শিশু সুরক্ষা ইউনিটের মাধ্যমে পরিচালিত হয়। চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং জুভেনাইল জাস্টিস বোর্ড এই স্কিমের অধীনে আইনি ও প্রশাসনিক দিকগুলি দেখাশুনো করে। শ্রোতাবন্ধু, হাতে একটুখানি সময় আছে, তো আজ শুনবেন বাংলা আধুনিক গান কণ্ঠে মান্না দে।

0: শ্রোতা বন্ধু, আজকের মতো সাতরঙ্গ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি মুনমুন দত্ত ও সঙ্গে সাথী
1: আমি তাপসী নন্দী।
0: নমস্কার।